তেমস অন্তর ভেলায়ে সই পুরুষ যে সত সমায়ে যা ফুলিন সেবক যে হোয়ে তাতা কহনা কহো না কোয়ে বিসনাতি সেবক হোয়ে নানক পঞ্ঞা পহরা সোয়ে মলহার মহলা পহলা দুঃখ বিছোড়া এক দুঃখ ভূখ এক দুঃখ সকতবার জমদূত এক দুঃখ রোগ লগে তন পায়ে বেদনা পোলে।

কিছু না যায় সচ্চা সাহেব মানবসে কামন চিন্দিয়া ফল পায় নানক তিনকা আখিয়া আপ শুনে যে লয়ন পন্নে পায় মহল।